0: কি হয়েছে বুঝলেন?
1: নেমে গেল, নেমে গেল
0: বাতি,
1: সব বাতি নেমে গেল।
0: বাতি তো নিতেই হুজুর,
1: সব বাতি
0: বাতি শেষ হয়ে গেছে হুজুর। এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর। এক্ষুনি সূর্য উঠবে,
1: সূর্য উঠবে।
0: আচ্ছা হুজুর, আচ্ছা আমি চামড়ার পর্দাগুলো সব সরি।
1: সূর্য উঠবে,

0: Duvandakçe. Duvandakçe.
1: আপনি পারবেন না ওই আপনি পারবেন না
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না ওই
0: আমার চাবুক

আই লতো ফান আই কে যাবি রে হেসে হেসে যাব বেসে মদিনা নগরে দরি আই আই লতো ফান আই কে যাব